0: মেয়ে যাকে ছাড়াতে অন্য আছেন।
1: এবে পড়োশি লোগো কো ক্যা সহায়তা দেতে থে?
0: এবে পড়োশি লোগো কি চিঠিয়া লিখ দেতা থা ওর সুন্দর ঢং সে ভাষা কো ব্যক্ত করকে চিঠি পড়কর সুনায়া করতা থা।
1: এবে নি মাগপা মাই মাই খিতা প্রাঙ্কো উনা রাবায় উনাহা?
0: এবে নি চন্মতঙ্গ উনি ফাগপা উনা সংরে গপা নি সংরানি আরো এসব নি গল্পরাঙ্কো রাবায় উনাহা।
1: এবে কে পিতা ক্যা ক্যা কিতাবে লা দিয়া?
0: এবে কে পিতা নে উনকে লিয়ে পিলগ্রিমস প্রোগ্রেস ওয়ে এসব কে কাহিনিয়া লা দি।
1: আব্রাহাম আন্থাংনি স্কিগপা জোশিয়াওনিকো মাই মাই কিতাপরাঙ্কো আপমে রাবাহা?
0: আব্রাহাম আন্থাংনি স্কিগপা জোশিয়াওনিকো আমেরিকানি জাকতেলনা দাকরুকপা সিপারাংনি গমন সেগপা কিতাপ আরো আমেরিকানি প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটন নি গমন সেগপা কিতাপকো আমে রাবাহা।
1: আব্রাহাম নে শিক্ষক জোশিয়া সে ক্যা ক্যা কিতাবে মাং লায়া থা?
0: আব্রাহাম আপনি শিক্ষক জোশিয়া সে আমেরিকা কে স্বতন্ত্রতা সংগ্রাম কে সেনানি ওর আমেরিকা কে রাষ্ট্রপতি জর্জ ওয়াশিংটন কে জীবনী মা লায়া।
1: আব্রাহাম যে খিতাব কো নাধানি স্কিক বা জোশিয়া নিকো আমেরা বাহাচম ওয়া মাই কে নোস্তো ওয়া?
0: আব্রাহাম যে কিতাব কোন আন্থাংনি স্কিগপা জোশিয়াওনি কো আমের আবাহাচম উকো ওয়াল থংসাওনা পুরায় চুষি জপাহা আরো খেলকি কো দে না গোয়ালাহা উনোন ওয়ালো মখাওয়াহা আরো ওয়া কিতাব সোশিয়াহা ওয়ান ডাকে ওয়া কিতাব নষ্ট আহা।
1: আব্রাহাম জিস কিতাব কো জোশিয়া সে মাং লায়া ওয়া কিস কাইসে খারাপ হো গই?
0: আব্রাহাম জিস কিতাব কো জোশিয়া সে মাং লায়া ওয়া কিতাব কো কাফি রাত তক পড়া রাহা অর উসে পড়তে পড়তে সো গয়া ভুল সে খিড়কিয়া খুলি রহ গই অর পুস্তক বর্ষা মে ভিগ কর খারাপ হো গই।
1: আব্রাহাম বলসি চিসনি ওন মাইনি বিদঙ্গো কিতাব সিয়াহা?
0: আব্রাহাম বলসি চিসনি ওমন চুনি নামগি জানি গমন কিতাব সিয়াহা।
1: 17 বর্ষ কে আয়ু মে আব্রাহাম নে কিস বিষয় পর লেখ লিখা থা?
0: আব্রাহাম নে 17 বর্ষ কি আয়ু মে মধ্যপান কে বিরোধ মে এক লেখ লিখা থা।
1: আব্রাহাম মাই খাই লো ফোরানিও চুসকনা মান্নাহা?
0: আব্রাহাম লোকো পুরাইনা গতা মাল ছেদ ওঙে ছেলগপা ব্যাপনা জাচি রেয়ঙে কিতাব রাঙ্কো রাবায়ে মামুং ছা রঙাগ্রে বল খোকমা ও আসঙে রুতা সময়না পুরাই রঙাচুম আরু ওয়া রচা ছিছেদ খোলা ছিসনি বলসিও লোকো পাস খাহা আরু উকিল ওঙাহা।
1: আব্রাহাম কানুন কি শিক্ষা কেসে প্রাপ্ত করলি?
0: আব্রাহাম কানুন কে অধ্যয়ন করনে কে লিয়ে
1: অধ্যয়ন করনে কে লিয়ে হ্যাঁ না অধ্যয়ন করনে কে লিয়ে ও ক্যা করতা থা?
0: আব্রাহাম কানুন কে অধ্যয়ন করনে কে লিয়ে 8-8 কোষ পেদল যাকর কানুন কি পুস্তকে লাতা অর বিনা কুছ খায়ে পিয়ে ঘন্টো পেড় কে নিচে যাকর পড়তা থা
1: অর
0: 1867 মে উসনে ওকালত পাস কি অর ওকিল বন গয়া।
1: আব্রাহাম মাই দাকবা অবস্থা কো নকে খাটঙ্গো নাংদক কাহা আরো মক্রোনো নি মকছি গা কাহা?
0: সালসা ও লিঙ্কন সাকসা মন্দে কো সাবুক চি দোকেন বা খাম খাদ্রায় কো নকাহা ওয়া দকন মাগপা
1: ওয়া দোকা মানগপা মন্দেরা সওয়াজম
0: ওয়া দোকা মানগপা মন্দেরা নকো লওয়াচম ইয়া অবস্থা কো নকে উনি খাতং ও নংদ কাহা আরো মুক্রোনুনি মুক্তি গা কাহা।
1: লিঙ্কন কেসা দৃশ্য দেখ কর তড়প উঠা ওর আঁখো মে আঁসু ভর আয়ে?
0: এক দিন লিঙ্কন নে দেখা কি এক ব্যক্তি কুছ আদমিও কো

সিমাও মিনিস্টার সি ইমারক গিত্রং খা সোনাক তামাত না হাত আজন আসমান এই বাপ সঙ্গে সামানে গিত্রং কামতং সাই গিত্রং ইয়ং নি কাসা কচ্ছাম ও নোমল না আদে আর গিসক রাতলা এই গিত্রং খাওয়া আবার জো জো খাং সানা